বারসেরা বারসেরা ভাইবা যারাও সে গেছে সায়ক জিবা জিসেরে জিসেরে